0: 说。
1: কি বুকি নিয়ে এগুলো বসে রাখো? সামথিং অলরাইট?
0: ব্যান্ড এসে তো দামি মিউজিক প্লে করে আছে, তখন না শোনো।
1: কি এরকম